0: মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে পটের চিরা কুড়ে
1: গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে পটের চিরা কুড়ে